0: রোগ, স্ত্রী রোগ তথা প্রসূতি রোগ সেবা, ছালা তথা যৌন রোগ সেবা, ভিডিও এক্সরে, ইসিজি তথা প্লাস্টার সেবা, প্যাথোলজি সেবা, ফিজিওথেরাপি তথা মাইনর অপারেশন পনি গরিন্ছ। সম্পূর্ণ উপচার সেবা একই ঠাউমা। কাঠমান্ডুকা বরিষ্ঠ অর্থোডেন্টিস্ট দ্বারা ভর্তি হুনে যুবা যুবতী তথা অন্য বিরামীকো নমিলেকো দাঁত মিলাউনে উপচার উপলব্ধ ছ। नेपालीहरूको महान पर्व विजयादशमी तथा शुभ दीपावलीको हार्दिक मंगलमय शुभकामना सहित निशुल्क दन्त परीक्षण साथै अन्य हरेक परीक्षणमा विशेष छुट, दाँतका अन्य सेवाहरूमा 20-25% विशेष छुटको व्यवस्था गरिएको छ।
1: सम्पर्क चिनो फार्मेसी तथा साइनिङ हेल्थ एण्ड डेन्टल क्लिनिक हरिचोक पोखरा। फोन 0165685536, मोबाइल 9857500536।